থামনি দত্তর। অনুষ্ঠানটির প্রযোজনা উৎপল বরার। নিশা 8:02 খেল আর খেলুয়ী অনুষ্ঠানত এশিয়ান গেমস 2026 এই বিষয়ে এটি আলোচনায় ভাগ লব ময়ূর বরা আর ত্রিদীপ নাথে আঁত ধরব কুলপ্রদীপ ভাগবতীয়ে। প্রযোজনা প্রবাল কুমার শর্মার। 8:20 সুরর শরাই অনুষ্ঠানের শিল্পী দীপশিখা বরদলৈ। সুর সংরচনা কিশোর দাসর। পুয়া 6:55 জ্ঞান বিজ্ঞান। পুয়া আর সন্ধ্যা 7:00 নিয়োগ বাতরি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার 1433 ভাস্করাব্দর, আহিন মাহর আজি 4 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 22 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ একাদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 5:15:11 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:18:13।

0: সুন্দরকৈ ক'লে। আর আপনার এই যে তিনিটা কথা আপনি যোগ করিলে, ইচ্ছা শক্তি, কর্ম শক্তি আর রাইজর আশীর্বাদের শক্তি, তার পাছতে ভগবানে আপনার আশীর্বাদ দিব। গতি সুন্দরকৈ আপনি কৈছে,
1: হয় হয় নিশ্চয়
0: আপনার
1: ইচ্ছা শক্তি তো থাকবে, আপনার কর্ম শক্তি তো থাকবে
0: নিশ্চয়,
1: তারপরে ভগবানে আশীর্বাদ দিব,
0: খুব সুন্দরকৈ
1: কিন্তু আগতে যদি আপনি আশীর্বাদ বিচার
0: তেতিয়া নহব, এটা কর্ম করবই লাগবে,
1: কর্ম করবই লাগবে।
0: আদরের শ্রোতা, এই মন্ত্রে শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ দত্ত ডাঙরিয়া যেটা দিছে কর্মই ধর্ম, তেনকা ধরনের একটা মন্ত্র দিছে, আর কর্ম করলেহে ভগবানে আশীর্বাদ দিব। খুব সুন্দরক সহজ সরল ভাষাত কইছে, কিন্তু তার একটা অর্থবহ কথা কইছে। এই অর্থবহ কথার আজির আমি আজি যে জীবন সুরক্ষী অনুষ্ঠান সামরিব বিচারিছো। আপনি ইমান দূরের আহিলে, লক্ষিমপুর হয়ে নারায়ণপুরের পানবাড়ি অঞ্চলের আহিছে, নিশা ট্রেইনত উঠি আহিছে, আমার অনুষ্ঠান ভাগ ললে, পুনর্বার আপনার আমি অন্তরের ধন্যবাদ জ্ঞাপন করছো,
1: ধন্যবাদ।

0: বিচন্দা হইল বালা দলে কস্তুরী কন্ধা। অতীতর অতীতর যে মহা অতীতে বর্তমান ভেদি ভবিষ্যতলৈ যায়। মোর জুহালতে বহি বুরঞ্জীর পাত লুটিয়াই ভবিষ্যতর কথা কয় কাঞ্চন কল্পনা লঙ্ঘা। শুনু বহি বহি মই কাঞ্চন জঙ্ঘা ভারত বর্ষ দেখি শুনি জাগে মোরি বিষাদত হর্ষ। প্রকৃতির অভিনয় মান পিপুতলা আহিল উঠিল গোল পাতি পাতি বিচিত্র মেলা। হাহি আর কান্দুনর নব নব খেলা রূপান্তর দি আহি বরণ হলাই হাহি। মানপিয়ে নাচে এই ভারতর মঞ্চত যুগকাল বাজনারে করি লই মঞ্চত পিন্ধি পিন্ধি সভ্যতার নতুন মেখেলা। নাচি নাচি উরুয়াই শুনু আলি ধূলা সেই ধূলিরেই ঢাক খাই ধূলিতেই জহি যায় পুরনি ভঙ্গা। পুন ধূলিরেই পড়া রূপ লই জাগে নবযুগ অঙ্গ। অহরহ আছে বই সুরধনী গঙ্গা ময়ো উদাসী আছো কাঞ্চন জঙ্ঘা। ধন্যবাদ।
1: অনুষ্ঠানৰ শেষত এইবাৰ শুনো আহক এটি গোৱালপৰীয়া লোকগীত। পৰিৱেশন কৰিব বিজয়া বৈশ্য আৰু শেৱালী শৰ্মা কলিতাই।

0: পাশ্চাত্য সংগীতৰ অনুষ্ঠান শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী। বিয়লি 3 বজাৰ আঞ্চলিক বাতৰিৰ সৈতে মই অংকুৰজ্যোতি শৰ্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি ডিফুত কার্বি আংলং আর পশ্চিম কার্বি আংলং জেলার বিভিন্ন দল আর সংগঠনের প্রতিনিধিক সাক্ষাৎ করে। তারালাংসত বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধি আর সমাজের সর্বস্তরের রাইজর সঙ্গে মত বিনিময় করে। মুখ্যমন্ত্রীগিয়ে রাইজর দিহা পরামর্শ, অভাব অভিযোগ আর আবেদন সমূহের আন্তরিকতার বুঝ ল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে। মুখ্যমন্ত্রীগিয়ে আজি কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর বাসভবনত উপস্থিত হয়ে কিছুদিনের আগতে পরলোকপ্রাপ্তি ঘটা তেওঁর পিতৃ জয়সিং রংহাঙর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। মুখ্যমন্ত্রীগিয়ে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন অহা বর্ষর এপ্রিল মাহত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে। আজি বিশ্ব গড় দিবস। বিশ্বত সম্প্রতি গড়ের 5টা প্রজাতি পোৱা যায়। এই 5 প্রজাতির গড় সংরক্ষণের ক্ষেত্রে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে ভারতকে ধরে সমগ্র বিশ্বতে গড় দিবস পালন করা হয়ে আছে। এই বছরের গড় দিবসের বিষয়বস্তু হয়েছে 5 প্রজাতিক জিয়াই রখা। ইয়ার জড়িয়ে গড়ক সুরক্ষা দিয়ার চোরাং শিকার রোধ করা আর গড়ের খড়গর অবৈধ বেহার প্রতিরোধের আহ্বান জানা হয়েছে। তথ্য অনুসরি এটা শতিকার পূর্বে বিশ্বত প্রায় 5 লাখ গড় আছিল, যদিও সম্প্রতি এই সংখ্যা প্রায় 27,000লৈ হ্রাস হয়েছে। ভারত হয়েছে এটা খড়গ থাকা গড়ের বাসভূমি। উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করার ফলত ভারত আর নেপালত এই গড়ের সংখ্যা 200ৰ পৰা সম্প্রতি 4,000 হয়েছেগৈ। বিশ্ববিখ্যাত অসমৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানতো আজি গড় দিবস উদযাপন করা হয়েছে। গড় সংরক্ষণের প্রতি বিশ্বজুড়ি সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে 2010 চনের পৰা প্রতি বছরে 22 ছেপ্টেম্বর দিনটুক বিশ্ব গড় দিবস হিসাবে পালন করে অহা হয়েছে। ব্রিটিশের শাসনের সময়ত কাজিৰঙাত গড়ের অস্তিত্বর প্রমাণ লাভ করার আরম্ভ করে বর্তমানলৈকে গড়ের সংখ্যা বৃদ্ধিরে বিশ্বর মানচিত্রত সুকীয়া পরিচয় লাভ করেছে। কাজিৰঙাত 2022 চনত 2600

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করব।
1: আর বি আইয়ে কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শুনক জুবিন গাৰ্গৰ কণ্ঠত কেইটিমান গীত।